0: সড়ক প্রায় গাঁদা ডিএনডিউ সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সময় সীমা নির্মাণ নগর সড়ক নামে ঠল তথা পানি বিকাশ বন্ধ হন নদী সবারি চলাউন্দা লিন অনুসার পালনা গর রোগর সবারি চলাউন্দা ট্রাফিক নিয়ম কু পালনা গর সবারি সাধুমা ঝুলি রপ্না বসি রাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে গর সড়ক তৎকাল মধ্যকুমার গড়ে গর যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর গর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
2: खुम्बु बहुमुखी कैंपस में स्नातक तह प्रथम वर्ष को भर्ना संबंधी सूचना
3: विगत 34 वर्षदेखि योग्य दक्षर अनुभवी शिक्षकहरूद्वारा शिक्षण र व्यवस्थापन हुँदै आएको यस सुनखुम्बु बहुमुखी क्याम्पसमा 37/17/83 स्नातक तह बीए बीएड र बीबीएस प्रथम वर्षको भर्ना कार्यक्रम निम्न अनुसार भएको बेहोरा सम्बन्धित विद्यार्थीहरूलाई जानकारी गराइन्छ।
2: भर्ना कार्यक्रम हुने मिति
3: भर्ना मे 2083 साल श्रावण 1 गतेदेखि भाद्र 31 गतेसम्म कक्ष सञ्चालन 2083 साल असोज 1 गतेदेखि रजिस्ट्रेशन फारम भरिने 2083 साल मंगसिर सन्तसम्म
2: थप जानकारीका लागि सम्पर्क नम्बरहरू 98/51/01/56 98/41/63/53 र 38/52/56 उद्धव कुमार शर्मा क्याम्पस प्रमुख सोलुखुम्बु।

0: साल तक मुझे गई।
1: স্থানীয় তহমাত দরকার থাকা এই বিস্তার দরকার প্রতিনিধি তথা নবীকরণ গণেশ সম্বন্ধে সূচনা
2: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার ভাই স্থানীয় তহমা হস্তান্তরণ ভাগ ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার গদা এদি কার্যালয়ে জারি করে সকল বিলভুক ভয়মা শোক আধার স্থানীয় তহবাত শুরুয়াত ফিরতা নিশা সমেত রাখি সেই দরকার নম্বর কায়ম হুনে গরি অগ্নে খড়া গরিনে এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি গরেকো সকল বিলভুক নভয়েকো তর স্থানীয় তহলে জারি গরেকো সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুকমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি গরেকো সওয়ারী দর্তা নম্বর সমেত উল্লেখ ভয়েকো খণ্ডমা স্থানীয় তহলে জারি গরেকো সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র রাখি তাবিকো নম্বর কায়েম গরি বিলভুকো প্রতিলিপি দিনেছ ত্যসেই গরি এদি যাতায়াত কার্যালয়ে দিয়েকো যাঞ্চপাস প্রমাণপত্রকো সকল করিমা পনি সুহি সকল পত্রকো আধারমা যাতায়াত কার্যালয়ে জারি গরেকো দর্তা নম্বর ক্যাম গরি সওয়ারী দর্তা প্রমাণপত্রকো প্রতিলিপি জারি গরিনেছ সোভে স্থানীয় তহমা দরকার ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দরকার ভয়ে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই রিক্সাহরুকো সওয়ারী দরকার অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেনজিকো আন্দোলনকো ক্রমমা জলি নষ্ট ভয়েকো অবস্থামা স্থানীয় তহমা দরকার ভূমিকা এবং কর চুক্তা গরেকো প্রমাণকো আধারমা সকল সওয়ারী দরকার প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দরকার সরহ দরকার গরিনেছ সেবাগ্রাহীলে নাগরিকতাকো ফটোকপি দুই প্রতি হালসালে খিচিয়েকো ফটো সওয়ারী দর্তা প্রমাণপত্রকো ফটোকপি সওয়ারী সাধনকো ইঞ্জিন নম্বর র চেসিস নম্বর দেখিনে গরিকো ফটো সওয়ারী সাধনকো পূর্ণ ভাগ দেখিনে গরিকো ফটো সংলগ্ন রাখনু পরেছ এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত গরিয়েকো ভয়মা উক্ত শীর্ষকমা থপ কর লাগ্নে ছৈন।